শ্রোতা বন্ধু আপন মানে শুনছেন আকাশবাণী পুরী কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হয়েছি 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন যোগে স্টুডিও গড়ের সময় বর্তমান সকাল 7টা। আজ সকাল 7টা বেজে 5 মিনিটে শুনিপারে আঞ্চলিক সম্বাদ আকাশবাণী কটক কেন্দ্রর উপরে পরে শুণবে আমরি স্বাস্থ্য কার্যক্রম সকাল 7টা বেজে 10 মিনিটে ওড়িয়ার সম্বাদ শুণবে সকাল 7টা বেজে 15 মিনিটে। সকাল 7টা বাজি 25 মিনিট রয়েছে কার্যক্রম বাটে ঘাটে, উপস্থাপনা করবে সন্তোষ কুমার লেঙ্কা, প্রযোজনা দিলীপ কুমার নায়ক। সুপ্রভাত পুরী এই কার্যক্রম শুনিপারে সকাল 7টা বাজি 55 মিনিটে। সকাল 8টা বাজি 30 মিনিট রয়েছে শ্রীক্ষেত্র মাধুরী, আজ শুণবে তিন রথ ও পার্শ্ব দেবাদেবী সম্পর্কের আলোচনা করবে।

0: রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে আমি আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করে থাকি, যা ব্যয় সাপেক্ষ। ইউরিয়া ক্রিয়েটিনিন মাত্রা কমাইবা রোগী কু ডায়ালিসিস করা যাই পায়। ইয়া এক ব্যয় সাপেক্ষ চিকিৎসা। এক মেসিন দ্বারা শরীরর রক্ত বাহার করা যাই বিশোধন করে পুঁড় সেই রক্ত কু ফেরাই দিয়ে যাই থাকে। অস্থায়ী ব্রুক অকামির ডায়ালিসিস এবং অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসা দ্বারা সাত সপ্তাহ আট সপ্তাহ মধ্যে ব্রুক অকামি ঠিক হয়ে যাই থাকে। সময় সময় রোগী যদি ঠিক ন হুয়ে তাহলে আমি তাকে ব্রুকর বায়োপসি করে থাকি। উপযুক্ত সময় ডায়ালিসিস সুবিধার রোগী বঞ্চিত হলে এই রোগ স্থায়ী ব্রুক অকামিরে পরিণত হয়ে থাকে। যদি পূর্বর ঠিক সময় এই রোগর জলীয় অংশক ঠিক রাখা যায় এবং অরিজিনাল রোগ যথা ম্যালেরিয়া ডায়রিয়া সাপ কামড়া রোগর উপযুক্ত চিকিৎসা করা যায় হুয়েত রোগী কু ব্যয় সাপেক্ষ ডায়ালিসিস বঞ্চে যাই পারন্তা। কেতেক ঔষধ যথা বিন্ধা ঔষধ ডাইক্লোফেনাক এবং আন্টিবায়োটিক আমাইনোগ্লাইকোসাইড অ্যামিকাসিন জেন্টামাইসিন এসব ব্যবহার কলে ব্রুক অকামি রোগর আমি শিকার হয়ে থাকি। স্থায়ী ব্রুক অকামির আমাদের প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস বা মধুমেহ এবং উচ্চ রক্তচাপ এবং কেতেক ইমুনোলোজিক্যাল রোগ যথা সিস্টমিক লুপস এরিথেমাটাস। এসব রোগর চিকিৎসা জীবনসারা ডায়ালিসিস এবং ব্রুক প্রতিরোপণ, যাহা আমাদের ব্যয় সাপেক্ষ। তেমন এইসব রোগর যদি ঠিক সময় বিভাগীয় বিশেষজ্ঞ যথা নেফ্রোলোজিস্ট মানক দ্বারা উপযুক্ত চিকিৎসা করা যায় তাহলে হুয়েত আমি স্থায়ী ব্রুক অকামিকে দূরে দিয়ে পারন্তু। আম রাজ্যের ব্রুক রোগর পরীক্ষা করিয়া পাই সরকারি ডাক্তারখানার সব প্রকার বন্দোবস্ত রয়েছে। সরকারি ডাক্তারখানার নেফ্রোলোজিস্ট অছন্তি এবং মধুমেহ রোগ তথা উচ্চ রক্তচাপর চিকিৎসা করিয়া পাই মেডিসিন বিভাগর স্পেশালিস্ট মানে অছন্তি। যদি কোনসি রোগীর হঠাৎ পরিসা কমিগলা কিংবা পরিসার রঙ লাল হেলা কিংবা গোড় হাত ফুলিগলা কিংবা উচ্চ রক্তচাপ হেলা তুরন্ত যাই সে নিকটস্থ মেডিকাল কলেজে থিবা বিভাগের ডাক্তার মানুষ যথা নেফ্রোলোজিস্ট পরামর্শ নেওয়া দরকার। পরিসার পরীক্ষা করা দরকার, রক্তর পরীক্ষা করা দরকার এবং অল্ট্রাসাউন্ড এবং এক্সরে দ্বারা উপযুক্ত ডাক্তার মানুষ দ্বারা পরামর্শ অনুযায়ী যদি চিকিৎসা করতে হুয়েত আমি ব্রুক রোগ যে অকামি হচ্ছে তাকে আমি দূরে দিয়ে পারন্তু।
1: আমার স্বাস্থ্যের শুনিলে ব্রুক অক্ষমতা এ সম্পর্কে কহিলে ডাক্তার বিবেকানন্দ কর। শ্রোতাবন্ধু আপনার এই কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কটকেন্দ্র। সময় সকাল সাতটা বাজি পনেরো মিনিট। শুণন্তু ওড়িয়ার সম্বাদ।
2: আকাশবাণী সম্বাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা। রাজস্থান ও গুজরাট গস্তরে যাই আজ বিভিন্ন বিকাশমূলক প্রকল্পর উদ্ঘাটন ও শিলান্যাস করিবে প্রধানমন্ত্রী। এলনিনো প্রভাবে স্বাভাবিকঠার কম বর্ষা ও এর প্রভাব নেই স্থিতি সমীক্ষা কলে সরকার। এক ট্রিলিয়ন আমেরিকীয় ডলার রপ্তানি লক্ষ্য পূরণ পাই দেশ অগ্রসর হেউছি কহিলে কেন্দ্র বাণিজ্য ও শিল্পমন্ত্রী। জৈশ মহম্মদ আতঙ্কবাদী গোষ্ঠী সহ সম্পৃক্তি অভিযোগে আট জনক গিরফ কলা গুজরাট এটিএস। এবং টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট শৃঙ্খলার আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হব ভারত ও ইংল্যান্ড মধ্যে দ্বিতীয় ম্যাচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিনিকিয়া রাজস্থান ও গুজরাট গস্তরে যাচ্ছেন। প্রথমে রাজস্থান যাই শ্রী মোদি যোধপুর বিমানবন্দরের নূয়া টর্মিনাল কোঠার উদ্ঘাটন করিবে। 480 কোটি টাকা ব্যয়টকরে নির্মিত এই নূয়া টর্মিনাল কোঠা বার্ষিক 20 লক্ষ যাত্রী সেবা যোগাই দেব। শ্রী মোদি যোধপুরঠারে মধ্য পরিবর্তিত উড়ান যোজনার শুভারম্ভ করিবে। এই যোজনার বিমান উড়াণ আধারিত বিকাশ কার্যক ত্বরান্বিত করা যাব। পরে শ্রী মোদি বলোত্রা গস্ত করে 1,06,000 কোটি টাকার অধিক বিভিন্ন বিকাশমূলক যোজনার উদ্ঘাটন এবং শিলান্যাস করিবে। এই সব প্রকল্পগুড়িক মধ্যে পেট্রোকেমিক্যালস, রেল, সড়ক, শক্তি এবং সহরাঞ্চল পরিবহন আদি ক্ষেত্র রয়েছে। শ্রী মোদি পচ্চপদরঠারে বার্ষিক 9 মিলিয়ন মেট্রিক টন ক্ষমতা বিশিষ্ট প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি তথা পেট্রোকেমিক্যালস কমপ্লেক্সকু

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষহলা কার্যক্রম চিরসবুজ। আজ এর শুণুলে কতটি পল্লীগীত, শিল্পী থে অঞ্জলি মিশ্র। শিল্পী পল্লীগীত গাই পুরাতন রচনার, স্বর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা করে অনন্ত শান্তিরাজ খোসলা।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুনছেন আকাশ।
4: শ্রোতাবন্ধু শুনুলে কার্যক্রম চির সবুজ আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী পুরী সুপ্রভাত কার্যক্রমক স্বাগত করুছু এই জগতর নাথ জগন্নাথ নাম নেই।

শ্রোতা বন্ধু, পঞ্চিকা গণনা অনুযায়ী আজ মিথুন কোড়িয়ে দিন জুলাই মাস চারি তারিখ, আষাঢ় মাস তের দিন শনিবার। আজ সূর্য উদয় হয়েছেন 5:15:28। সূর্য অস্ত হবে 6:25:43। এথর জাণিবা আজির দিন ইতিহাসরে ঘটে যাইথিবা ঘটনাগুড়িক সম্পর্করে। আজ জুলাই 4 তারিখ, আজির দিন 1999 মসিহার কার্গিল যুদ্ধ সময় ভারতীয় সেনা টাইগর হিলকু পুনঃদখল

এফসিএস হলা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী পুরী পরবর্তী কার্যক্রম শুনিপারে আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর।

শ্রোতা বন্ধু শুনুলে কার্যক্রম আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর আকাশবাণী পুরী আরম্ভ করুছি কার্যক্রম নিরাময় উপস্থাপনা করুছন্তি সুপ্রিয়া পটনায়ক প্রযোজনা দিলীপ কুমার নায়ক

নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত করুছি আপনার নিরাময়ের এক নূতন অধ্যায়ক। আজির উপস্থাপনার মু সুপ্রিয়া পট্টনায়ক। শ্রোতা বন্ধু, আজ আমি কেবল শরীরের রোগক রোগ বলে মানুছ, জ্বর কাশ মুন্ডবিন্ধা হলে ডাক্তারখানা দৌড়ুছ, কিন্তু মনর থকাপণ, চিন্তা, দুঃখ, নিদ্রা অভাবক অবহেলা করুছ। সত কথা হল, মন ও শরীর গোটিয়ে মুদ্রার দুইটি পার্শ্ব। গোটিয়ে অসুস্থ হলে অন্যটি আপে আপে ভাঙ্গি পড়ে। আম মস্তিষ্কর হরমোন ও রাসায়নিক সংকেত বাহারি সারা শরীরক চলায়। চিন্তা ও টেনশন বেড়ে শরীর কর্টিসোল নামক স্ট্রেস হরমোন অধিক ছাড়ে। অল্প দিন পাই এহা ভল, কিন্তু দিনক দিন চিন্তা রহিলে কর্টিসোল রক্তচাপ বঢ়ায়, সুগার বঢ়ায়, ওজন বঢ়ায় এবং রোগ প্রতিরোধক শক্তি কমাই থাকে। সেথিপাই টেনশনরে থিবা লোক শীঘ্র থন্ডা জ্বরের পড়ন্তি। ডিপ্রেশন বা চিন্তা থিবা লোকঙ্কর সবুঠু প্রথমে নিদ্রা হি বাধাপ্রাপ্ত হইথায়। রাতি সারা অনিদ্রা রহিলে শরীরক মধ্যে ক্ষতি পৌঁছি থাকে, ফলরে দিন সারা থকা লাগিবা, মুন্ড বিন্ধা পরি সমস্যা মান উপুজি থাকে। মন ভালো না থিলে ব্যক্তিটিয়ে নিজ যত্ন নেবা ছাড়ি দিয়ে, ব্যায়াম বন্ধ, ঠিক সময়রে খাইবা বন্ধ, ফলরে শরীরক আহুরি দুর্বল করে দেই থাকে। এহা স্পষ্ট যে মন ও শরীর অলগা নহে, মন অসুস্থ হলে শরীর রোগী হুয়ে, আউ শরীর দুর্বল হলে মন মধ্য অসুস্থ হয়ে পড়ে। ঘরে পিলা পরীক্ষা চাপরে থিলে মার্ক পচারিবা পূর্বরু শোইলু কি বলি পচারন্তু। চাষী ভাই ঋণ চিন্তারে থিলে উপদেশ দেবা পূর্বরু তাঙ্ক কথা শুনন্তু। বয়স্ক বাপা মা একাকী অনুভব করুথিলে দিনকু প্রায়তঃ পাঁচ মিনিট

শ্রোতাবন্ধু স্বামী বিবেকানন্দ বেদান্ত এবং যোগক বিশ্বরে পরিচিত করবার মুখ্য ভূমিকা গ্রহণ করলে। এই যোগ বা মেডিটেসন দ্বারা মনরে আত্মসংযম আসি থাকে। এই আত্মসংযমক নিয়ে এক ছোটিয়া গল্পটিয়ে। জনে তরুণ ব্রহ্মচারী থিলে, সে নিজক প্রশংসিত করিবা পাই দেশ দেশান্তর ভ্রমণ করে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করে নিজক যোগ্য সম্পন্ন ব্যক্তি বলে ঘোষণা কলে। যেমিতি সে এক তীর নির্মাতাঙ্ক ঠারু কিপরি তীর তৈরি করিবা হুয়ে তাহা শিক্ষা কলে। আউ এক স্থানকু যাই কিপরি নৌকা তৈরি করিবা হুয়ে আউ চলাইবা হুয়ে তাহা মধ্যে সে শিক্ষা কলে। এইপরি ভাবরে গৃহ নির্মাতা পাখকু যাই গৃহ নির্মাণর প্রণালী মধ্যে শিক্ষা কলে। বিভিন্ন স্থানের এইপরি ভিন্ন কলা শিক্ষা কলে। এইপরি সে ষোলটি দেশ বলে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা

চার্জার্স, পোর্টেবল পাওয়ার ব্যাঙ্কস এবং অন্যান্য ডিভাইসকু ব্যাটেরি রিচার্জ করিবা পাই ব্যবহার করা যাই পারিব। সৌর শক্তি দ্বারা শস্য এবং অন্যান্য সামগ্রী শুখাইবা পাই ব্যবহার মধ্য করা যাই থাকে। তেণু সূর্য হচ্ছে আমার সকল শক্তির আধার।

শ্রোতা বন্ধু, সৌরশক্তি বিদ্যুৎ উৎপাদন জলক গরম করা শিল্প প্রক্রিয়া পরিচালনার মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। সৌরশক্তি হচ্ছে নবকরণীয় শক্তির এক উৎস। সৌরশক্তি উৎপাদনের চীন, ইউনাইটেড স্টেটস এবং ভারত প্রমুখ স্থান অধিকার করে পারিছে। সৌরশক্তি

জীবন অনেক বাধা বিঘ্ন সত্ত্বে জীবন চালিছি চালিথিও তেমন আশা বিশ্বাস সহ চালিবা জীবনর পথ। এই গীতরে শেষ করিবা আজির শ্রীক্ষেত্র সুরভী কার্যক্রম।

শ্রোতাবন্ধু, এতে পর্যায়ে শুনেতলে কার্যক্রম প্রচার কল আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র আকাশবাণী পুরি বর্তমান প্রচার করছু যুববাণীর প্রয়াস কার্যক্রম। কার্যক্রমটি উপস্থাপন করেছেন ক্ষণপ্রভা ষড়ঙ্গী ও শুভদর্শিনী সাহু, প্রযোজনা করেছেন দিলীপ কুমার নায়ক।

শ্রোতা বন্ধু, আসন্ত শুনিনবা কার্যক্রমের নেক্সট গীতটি রতিকান্ত শতপথী কণ্ঠে রজনী শতপথী গীত রচনার সঙ্গীত সজাই বিকাশ দাস।

শ্রোতা বন্ধু, আপনমানে শুনছেন ওড়িয়া অ্যালবম গীতর কার্যক্রম আকাশবাণী পুরী 103.4 FM। আসন্তু শুনে নেবা কার্যক্রমের পরবর্তী গীতটি রজনী শতপথীঙ্ক অনেক রচনার। এথর যুগলকণ্ঠে সজাইছেন ঘনশ্যাম পণ্ডা ও নিবেদিতা।

শ্রোতা বন্ধু, আজি তো সময় যাচ্ছে ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম কু আজ এইটি শেষ করছু। আজ আপনার শুণুলে আকাশে কি রঙ লাগিল ছাতিলে লিখিছি তো রিনা ও মো সোনা পুয় কথাচিত্র কিছু গীত আকাশবাণী পুরী

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে রাজীব মাহন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহারপালা পটনায়ক আজি পই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

0: পার্বতী নন্দন পাপ বিমোচন বন্দিত শিব সৌরী, বন্দিত শিব সৌরী।
1: উৎকলর পুরপল্লী প্রাকৃতিক শোভারাজিরে পরিপূর্ণ। এমতি থরে ভার্গবী নদী কূলে কূলে কিছু দূর গলাপরে আম্বতোটা মধ্যে কোইলির কুহু আকর্ষিত করেছিল আমকু। তার ভিতরে বৃদ্ধ জনে এই শোভারাজি কু উপভোগ করি করি গাই চালি থান্তি। মন কলা পচারি বুঝিবা পাই কিয়ে এই ব্যক্তি, সাধারণ জনা পড়ুথিলে বি কিছিটা অসাধারণ গুণরে গুণী নিশ্চয়।

শ্রোতা বন্ধু আপন মানে শুনছেন হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী পুরী 103.4 এফএম রে এথর আসন্তু শুনে নেবা কার্যক্রমর পরবর্তী গীতটি দেশি বয়স কথাচিত্রর ইরশাদ কামিলঙ্ক গীত রচনা এবং প্রীতমঙ্ক সঙ্গীত সংযোজনাকু কণ্ঠে সাজাইছেন নীরজ শ্রীধর ও হর্ষদীপ কৌর।

শ্রোতা বন্ধু, এটা শুনন্তু জো হাম চাহে কথা চিত্রর কার্যক্রমের পরবর্তী গীতটি কুমারঙ্ক গীত রচনা এবং সঙ্গীত সচিন গুপ্তাঙ্ক সঙ্গীত সঞ্চোষণাকে কণ্ঠে সাজাইছেন কে কে ও শ্রেয়া ঘোষাল।

শ্রোতা বন্ধু, এথর আসন্ত শুনিবা পরবর্তী গীতটি উদিত নারায়ণ ও বিজেতা পণ্ডিতঙ্ কণ্ঠরে মসরু সুলতানপুরী গীত রচনার সঙ্গীতরে সজাইছন্তি যতীন ললিত। আপনার শুনবে এই গীতটি, যো জিতা বহি সিকন্দর কথাচিত্রর।

শ্রোতা বন্ধু, শুনে নিয়ন্ত কার্যক্রমের পরবর্তী গীতটি ববি কদাচিটর শৈলেন্দ্র সিংহ কণ্ঠের লক্ষ্মীকান্ত পেলাল সঙ্গীত ও আনন্দ বক্সী গীত রচনা।

শ্রোতা বন্ধু আপন মানে শুনছেন গজলর কার্যক্রম আকাশবাণী পুরী 103.4 এফএমরে এথর আসন্তু শুনিবা কার্যক্রমর পরবর্তী গজলটি সাজিদক গীত রচনার কণ্ঠরে ও সঙ্গীতরে সজাইছেন পরভেজ মেহতি আসন্তু শুনিনবা এই গজলটি।

শ্রোতা বন্ধু, আপনার শুনেছেন গীত গজলর কার্যক্রম আকাশবাণী পুরী 103.4 এফএমরে। বর্তমান শুনবা পরবর্তী গজলটি ক্যাফি আজমিঙ্ক গীত রচনার। সঙ্গীতরে ও কণ্ঠে সজাইছেন জগজিৎ সিং।

শ্রোতা বন্ধু, আপনার শুনেছেন জগন্নাথঙ্ক ভজন আকাশবাণী পুরী কেন্দ্র। কার্যক্রমের পরবর্তী শিল্পী গীতা দাস। শিল্পী কণ্ঠে জগন্নাথ পণ্ডা গীত রচনার শুনে নেওয়া পরবর্তী ভজনটি।

শ্রোতা বন্ধু আপনমানে শুনছেন জগন্নাথঙ্ক ভজন আকাশবাণী পুরী কেন্দ্র। এথর শিল্পী মনমোহন প্রধান শিল্পীঙ্ কণ্ঠে কিরোচন্দ্র পোথাড়া গীত রচনার শুনবা পরবর্তী ভজনটি।